শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। শৈলভামা মহাপাত্র বন্দনার পরবর্তী শিল্পী, কণ্ঠরে লক্ষ্মীপ্রিয়া রথঙ্ক রচনা।

প্রসাদরু করি অনেক সম্পদ তাহারি, গ্রাম অন্তরে দেবী বাস মধু মাংসরে বড় তোষ, চণ্ডীর সন্তোষ কারণে বিনাশে নর পশু গণে, রুধির মাংসে তোষ হই।

0: শ্রোতা বন্ধু মানুষ শুভেচ্ছা জন আরম্ভ করছু আজ পরিক্রমা কার্যক্রম হচ্ছে সত্যানন্দ
1: জয়শ্রী নমস্কার।
0: শ্রোতা বন্ধু, দান ধর্ম কলে পুণ্য অর্জন হয়ে রক্তদান এক মহৎ দান। ইতিমধ্যে চলিত অগস্ট মাসর একুশ তারিখ পুণ্যাত্মা উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাসঙ্ক 98তম শ্রাদ্ধ উৎসব।

0: শ্রোতাবন্ধু, বর্তমান বর্ষা দিন, তেণু সাপ কামুড়া প্রতি আমি সতর্ক রহিবা এবং সচেতন হবা।
1: কারণ সচেতনতা ও সতর্কতা হি সুরক্ষা। এথিপাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ তরফ সতর্ক সূচনা দিয়া যাইছি। সাপ কামুড়া প্রতি কেমিতি সাবধান রহিবা, এ সময়ে কোন করিবা উচিত সে সম্পর্কে শ্রোতাবন্ধু আসন্তু জানিবা। প্রথমে

0: শ্রোতা বন্ধু আপন মানে লক্ষ্য করিথিবে রোজগার লাগি যে কোনসি ধন্দা কলা মাত্রে অর্থর আবশ্যকতা পড়িথায়। এমিতি বি দেখা যাইছি ঠিক ভাবরে অর্থ বা পুঞ্জি লগান নহবা দ্বারা ধন্দা ঠিক ভাবরে হেই পারিনি।
1: এমিতি বি কাম রইছি যৌ কামরে কি বিশেষ পয়সার আবশ্যক হইনথায়, সেগুড়িক হেউছি কৌলিক বৃত্তি। এই যেমিতি মাটিরু মাটি হাঁডি, কলস, সুরেই, চুল্লি ইত্যাদি তৈরি করিবা, সবাই ঘাস, বাউঁশ ইত্যাদির দৌড়ি, পাপোচ, কুলা, ডলা, পাছিয়া, এমিতি অনেক আবশ্যকীয় ঘরকরণা মান হাতরে তৈরি করি হাট বজারে বিক্রি করি লোকে নিজের গুজরাণ মেটাই থাকে।
0: যা ফলরে পো ঝিও মানুষ ভিটামাটি ছাড়ি অন্যত্র কামধন্দা করা যাওয়া পড়ে না। ঘরে নিজের কৌলিক বৃত্তি করে পরিবার সহ রহি পরিবার কথা, নিজ গাঁ কথা, সমাজ কথা বুঝি পারুছন্তি। সেইভাবে জনে মোরড়া ব্লক অন্তর্গত ডাকই গাঁর বৈদ্যনাথ বেহেরা বাবু নিজের কৌলিক বৃত্তি আপনাই মাটির বিভিন্ন আবশ্যক ঘরকরণা সামগ্রী প্রস্তুত করে নিজের জীবিকা নির্বাহ করছেন। আসুন তাঙ্ক মুহুরু একথা শুনিবা।
2: আজ্ঞা নমস্কার, আম ঘর ডাকই ভালিয়া ডিহা জিপি এবং মোরডা ব্লক অন্তর্গত যাচ্ছি।
0: আপনার বর্তমান বয়স কেতে হব?
2: বর্তমান আমার বয়স 50 বর্ষ।
0: আমি দেখুছি যে আপনার কুম্ভার চকরে মাটি হাঁডি গড়ুচন্তি এবং তাকু প্রস্তুত করিকিরি ভাটিরে অর্থাৎ মাটি হাঁডিকু পোড়িকিরি বিভিন্ন প্রকারর মাটিরে প্রস্তুত সামগ্রী বিক্রিবটা করুচন্তি। এই যে কলা, এটা শিখলে কেমতি?
2: এটা কো আমি পিলাবেলু পাঠ পড়িবা সময়রে আস্তে আস্তে শিখি যাইতিলু এবং এথিরে বর্তমান এই কাম করি পরিবার প্রতিপোষণ চালুছি।
0: আপন কেতে পর্যন্ত পাঠ পড়িছন্তি?
2: প্লাস 2 যেন পাঠ পড়িছি।
0: আপন যে স্কুললে পাঠ পড়িতিলে ছোট থিলা বেলে সেটা কেতে দূর?
2: সেটা এটু গোটে কিলোমিটার ভিতরে হবো। সে স্কুলর না হচ্ছে উপেন্দ্রনাথ হাইস্কুল 12 মাইল।
0: কেমতি যাওতিলে সেতবেলে?
2: চালিকে আমি যাওতিলু সেতবেলে, সাইকেল বি তো এতো ইয়ে প্রচার প্রসার নথিলা বা আমি অসুবিধার সম্মুখ হয়ে চালি চালি স্কুল যাওতিলু এবং ফেরুতিলু। দিনে দিনে কোদিন স্কুলে রহিকি বি পাঠ পড়িকি রাতিরে সকালে ঘরকু ফেরুতিলু।
0: সেতবেলে স্যার মানে সে স্কুলে রহুতিলে?
2: হ্যাঁ স্যার মানে বি রহুতিলে, মঝিরে মঝিরে সেমানে দেখাশোনা করুতিলে।
0: মেট্রিক কো বর্ষ পাস কলে?
2: মেট্রিক 99 মশিয়ারে পাস কলে।
0: তারপরে পরে কলেজ কেমতি কোন কলে?
2: কলেজ এই হাঁডি কাম শিখি সেতবেলে নিজে বাপা সহ সাঙ্গ দেখি হাঁডি তৈরি করি ইয়ে করি সব এমতি কলেজটাকে পড়লে।
0: কলেজ পড়া পরে পরে তারপরে আপনার এই হাঁডি কামরে মাতি গলে?
2: কলেজ পরে বি গোটে দুইটা সেমতি ইন্টারভিউ ফেস করছি, সেগুলাক আর সেমতি সাকসেস হেলা নাহি। তেণু এই হাঁডিকে ইয়ে করি পরিবার প্রতিপোষণ করি চালিছি।
0: বিশেষ করে আপনার কি প্রকার মাটি হাঁডি সামগ্রী প্রস্তুত করে পারেন যেটা কি অন্য মানে বেশ খুশি পাঁচ?
2: মাটিরে মাটি হাঁডি হুয়ে, কলসি, ঘট, দীপ, সরা এবং বর্তমান যে চালুছি চুলি তৈরি হচ্ছে সেগুলাক।
0: আপনার কোটা সবুঠ বেশি ভাল লাগে তৈরি করা?
2: সেটা তো যেমতি অর্ডার আসে সেই টাইপের আমি তৈরি তো সব প্রকার মাটিরে তৈরি করবে তো ইন্টারেস্ট আগ্রহ সবুলে রয়েছে এবং রহব।

শ্রোতাবন্ধু, এমিতি সাথী খোঁজা মুহূর্তরে পবন বি হেইযাই ভারি চগলা ও ফাজিল, যেতে যেতে কানে ভিড়ি ধরিলে বি দুষ্ট পবন হুগুড়া করে দিয়ে তাকো ভারি অমানিয়া সে, আউ মন বি কম অমানিয়া নুহে। শিউড়ি নথাই বি শুখিলা ভূঁইরে পাদ খসে, মেঘ নথাই বি মন তলে সেতবেলে বরসা বরসে।

শ্রোতা বন্ধু, আগকু জারি রহিব কার্যক্রম গীতাঞ্জলি। হেলে এথর কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটকরু, শুনিপারিবে কিছু ক্ষণ মধ্যে।

0: ফিটেইকে কোহ
1: মানে সিনি আর উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান, উষার সিলাই মেসিন, টুলু উষা কমেন্ট গ্রিপস, হন্ডা কোম্পানির পম্পসেট, জেট সমরসিবল মনোব্লক আর হন্ডা কোম্পানির জেনারেটর পম্পসেট, পাওয়ার উইডর, ঘাস কটা যন্ত্র, পেট্রোল ডিজেল কেরোসিন পম্পসেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সবু রকম সুবিধা মিলুচি।
0: কেটে মিলুচি হেতে সুবিধা
2: জানি নো কি হো বারিপদার অতি পরিচিত দোকান পরা
3: ঠিকনা হউচি মেসার্স বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কয়ার তিনিকুনিয়া ছক বারিপদা
0: তালে জিবা না কি কহুছ
2: চালো।

শ্রোতা বন্ধু, সেই শীতল নিয়ারে জ্বলিবাকু ভল পায়ে সে। সে চালু চালু ঝুঁটি পড়ে, কহ কহ নীরবি যায়, হজে যায় কাহার মধুর ভাবনারে। সে বাসনা খোঁজে পবনরে, খবর সাউন্টে মেঘরু তা প্রিয়তমর আসিবা বাটকু সে চাহি রহিথায়।

0: আরে মানব যে কুয়ারে বাহুচ,
1: এই আপনার পাখ আসলে
2: বস বস, মু টিকে চা পাই কই দিকে আসছি।
1: থা দুর্লভ বাবু, এই অবেলটারে আর চা কোন খাই?
2: চা পাই আর সময় অসময় কোন? তাপরে তুম সাঙ্গে মতো বি টিকে মিলিযিব। হ্যাঁ কো, আর খবর কোন? পিলামানকর খবর কোন? আমার নুয়া সাহেব যে আসছেন, আসু আসু মতো পচারে, দুর্লভ বাবু আপনার ছুয়া পিলা কেতোটি? মু কইলি আজ্ঞা মাত্র 10টি, 7টি ঝিও, 3টা পুয়, বড় পুয় কলেজে, তো সান পুয় প্রাথমিক স্কুলরে।
1: সাহেব কোন কইলে?
2: কইবে আউ কোন, রীতি মত চেতা বড়ি গলা। কুহ কইলি আজ্ঞা, ভগবান যাহাকু যাহা দেলে আমি কোন করিবা? দুঃখ দেলে হ, সুখ দেলে বি হ। এই তম কথা কহুন, আর 3টা গর্ভরে পা 6টা পিলা।
0: আরে চা হেলা
1: খাও দুল বাবু,
0: এই আসিগলা আর
2: নিও। হ্যাঁ আরে কুয়াটা আসিছিল কহিল নেই যে,
1: ইয়ে বড় পিলা দুইটার পরীক্ষা ফি কালি দেওয়া পড়ব। শান্তি মতে আগরু কহিছিল, মোরা মনে নে, আজ যে ঘরে পৌঁছলা বেলকু পিলা মানে যেত ফি কথা কহিলে মোর মুন্ড তো ভুলে গলা।
2: কেউ আচ্ছা কথা, এইটা কোন স্কুল ফি হয়েছে যে আজ নদেলে কালি দিয়ে দেব? পরীক্ষা ফিটি
1: সেইটা পরা, থরে পরীক্ষা দিয়ে নপারলে পুনি যেই সপ্লিমেন্টারি দেওয়া পড়ব।
2: আরে সেইটা বড় কথা নুহ, পিলা ফাইনাল রে ফেল হই সপ্লিমেন্টারি দেউ নাহাঁতে কি? কিন্তু তোমার পিলা মানে খুব ভালো পড়ছন্তি, পরীক্ষা ফি দেই নপারিবারু পরীক্ষারে বসি পারিবে নাহি যদি মন ফাটি যাব। আর আজকাল তো খবর কাগজ পড়ুছ, পরীক্ষারে ফেল হেউ কো পিলা ঘরু পড়ে গলানি তো কো পিলা যাই রেল লাইনরে শোলানি।
1: দুর্লভবাবু আপনার মতো সাহায্য নকলে
2: বেড়ে বেড়ে তুমি কোণ যে সব কহ, মু কিছু বুঝিপারে।

0: মুখে কল করিবি শান্তি মর্চা কি চলিব
1: মু জানিলি দিনে এ হব বলি কেতে করি কহিলি হেলে তমর কথা শুনলনি সতরে তুমি কেতে ভালো ছিল
0: চাকরি তো কর এবে চলিব কিন্তু
1: তুমি ভালো হয়ে যাও সব ঠিক হয়ে যাব
0: মু ভালো হবে শান্তি মু ভালো হবে
2: শান্তি খাইবাকু দে
1: এতে হেলা পরে বি তুমি মদ খাই করি পুনি আসিল
2: চুপ আরে খাইবাকু দে কইছি
1: সাতটা পিলার মুহরে অন্ন দবা কথা ভুলি যাই তুমি মদ পি পারছ ছি ছি ছি
2: গোটি গোটি করে সামান কর তন্টি চিপি দে মতে খাইবাকু দে
1: তুমি বাপ হেবি এ কথা কই পারছ কেমতি কে জানি
3: আসন্তু মানব বাবু আসন্তু বসন্ত
0: আপন খবর কাগজের বিজ্ঞাপন দিয়েছিলে
3: মোর গোটিয়ে বলি পুয়ো তার কিডনিটা সম্পূর্ণ নষ্ট হয়েছে মানব বাবু সঙ্গে সঙ্গে কিডনি প্রতিরোপণ নকলে
0: রাজেশ বাবু মু আপনার পুয়ো পাই কিডনিটি দেবি
3: আপনার ব্লড গ্রুপ
0: মু ডাক্তারবাবুঙ্ক পাখে সবু বুঝি সারিছি আপনার পুয়ার ব্লড গ্রুপ হল ও মো স্ত্রী সেই গ্রুপ
3: সত কুচি কেমিতি আপনার পাখে কৃতজ্ঞতা জনাইবি ভাষা পাওনি মানব বাবু চালন্তু আপনার স্ত্রীর ব্লড সেল এতে টেস্ট করিবা চালন্তু
0: সেসব কাম সরি যাইছে রাজেশ বাবু ডক্টর হর্ষদেবঙ্কর ক্লিনিক্রে সবু পরীক্ষা সরি যাইছে সে তো মতে আপনার পাখ পঠাইলে
3: মু আপনার সাহায্য কেবে ভুলি পারিবিনি মানব বাবু আপনার আপনার মু লক্ষ টাকা দেবি
0: রাজেশ বাবু
4: হ্যাঁ ড্রাইভার ড্রাইভার বাবু ঘর ছাড় দিয়া চা
3: মানব বাবু এই এই নিয়তু এই শহে টাকা রাখতু কালি সকালে গাড়ি যে আপনার বাকি টাকা দিয়ে আসব ক্লিনিক নিয়ে যাব নাই নাই মু নিজে যাবি মু নিজে যাবি মু নিজে যাবি মু নিজে
5: মানব বাবু
0: আজ্ঞা
5: কোন শান্তি দেবী মূলর রাজি হইতিলে কিডনি দেবাকু
0: এ বিষয়ে মু শান্তিকু কিছি কই নথিলে ডক্টর
5: তেবে
0: টিউবেক্টমি করিবা পাই মু ঠকি আনিথিলি অপারেশন টেবুল কু যিবা আগরু মু লক্ষ টঙ্কা শান্তি হাতরে ধরি দি সত কথাটা কইথিলি সামনারে সাতটা যাক পিলাঙ্কর মুহ দেখি শান্তি যে নিশ্চয় রাজি হয়ে যাব এ বিশ্বাস মোর থিলা
1: কেমিতি রাজি হন্তিনি ডাক্তার বাবু সাতটা ভুকিলা পিলা মুহরে অন্ন দেবাকু মু জীবন দেবাকু বি প্রস্তুত থিলি
5: তেবে পুনি অপারেশন টেবুল পলে আসিল কাইকি
1: হঠাৎ মোর মনে

তেবে শ্রোতা বন্ধু, মহাকাশ গবেষণায় আজির প্রয়াস হি আসন্তকালীর ভারতকু আহুরি শক্তিশালী করিব। আকাশকু ছুইবার স্বপ্ন এবে আউ কেবল স্বপ্ন নুহে, এহা ভারতর এক নুয়া সম্ভাবনা। এই সম্ভাবনাকু সফলতার পরিণত করি আমি গড়িবা আত্মনির্ভর ও বিকশিত ভারত। আজি তো সময় হয়ে যাই, কার্যক্রমকু এইটি রাখিবা, রহুছু।

0: কানি তলে লো হে মো পরাণ তুপরা মোহর বুঝিবান
1: তুছাকু এতে মুদিনা হিগোড় পাচাড়ু।

0: ছিয়া জন্ম হেলা
1: আচ্ছা
0: আস্তে আস্তে বঢিলা 21 দিন হেলা
1: হেলা
0: 21 দিন না দেবে
1: দেবে
0: ডাকিলে ব্রহ্মাঙ্ক পো নারদঙ্কু ব্রাহ্মণঙ্কু
1: আহা
0: নারদ আসুছন্তি নাতি দবা পাই
1: ঠিক
0: কেমিতি সি আসুছন্তি
1: কেমিতি
0: লেখিলে উৎকল ঘণ্ট যদুমণি
1: আচ্ছা
0: বহি হচ্ছে প্রবন্ধ পূর্ণচন্দ্র
1: হেলা
0: কেমিতি বেশ হইকি আসুছন্তি
1: কেমিতি
0: বহিছন্দে মনে

0: আরে বাপা, সেদিন দেখা সরিলা।
1: আচ্ছা,
0: ইয়ে রাজজমা মণ্ডপরু বাহুড়িলা।
1: আচ্ছা,
0: বাহুড়িয়া ভিতরে রাতে পাইলে বাহার হব,
1: ঠিক
0: বাটরে পড়ে বনদুর্গা মন্দির।
1: আচ্ছা,
0: সখী মানে কইলে রাজজমা শ্রমণা, আমি তো কালি তো তোর বাহাগর হব, চালে ফুল তোলিবা, মালটিয়ে করিবা,
1: ঠিক
0: দেবী বেকের দেলে কালি রাতে পাইলে সুন্দর বরটিয়ে তাতে দেবে।
1: কেতে কেতে সব সুন্দর ফুল ফুটিছে, বিছুয়াতি ফুল, বাইঢক ফুল, পকুচুঙ্গা ফুল, অমৃতভণ্ডা ফুল।
0: হে মূর্খ,
1: বড় সুন্দরিয়া ফুল,
0: এ ফুল তোলে কি রে?
1: বিছুয়াতি ফুল, বাইঢক ফুল লগাইলে দেহ সারা সদাবেলে তিজ রহব।
0: আরে লেখিলে মাধব সামন্ত রায় গোটিয়ে পদ।
1: আচ্ছা,
0: কো কো ফুল তোলে?
1: কি ফুল?
0: মলি মাধবি নিয়ালি।

শ্রোতা বন্ধুদের তো কিছু আছে একক হিন্দি কথা চিত্র গীতর কার্যক্রম যেটা শুধু ডেলি সাথে পরবর্তী কার্যক্রম হিন্দি সংবাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি শুনিপারে কিছু ক্ষণ মধ্যে।